0: দো বিড়া ওতে দোন দো দো কা চিতান
1: চিতান ওতে
0: এন দো দোন এক করে বু বিড়া ওতে করে বু অরুয়াই লাগি দো এনা দো অরুয়া ও গিয়া এন দো অন্ডো চিলি কেন দোন দু করিও না অরুয়া দেই ওচি কা গে জোকানো ডিপেন ও
1: দোন দুরিও মিনা তারা দো জারনা ওতে কো মিনা দোন এক দো এক তান গিয়া
0: Yeah.
1: ইনতে ইনা দো নভেম্বর রে মাতাওতিয়া 150 দিন ওয়ালা বাবা কো রোয়ায়া উন্নত কিসম বাবা এনেতে মাধ্যম সাইড ওয়ালা দন দূর করোয়ায়া এনেতে ওন্ডো পীর ওন্ডো এন ওন্ডো গে ওন্ডো ইন চিতান রে বাবা জোলার বাবা ইনা দো ইন চানাপ তো কো পড়ায়া
0: আচ্ছা
1: আর জব জব পড়াবো রোয়ায়া চা নিমিন কোয় দো গেল বান্দিরিয়া মিনা কোয় দো ইসি বান্দিরিয়া মিনা জব জব করোয়ায়া মিশতে আলোকা কো পড়ায় আয়ার চানাব কো পড়ায় কা চিনিয়া মতে মিশতে কো পড়ায় রদ রোয়া রোয়া তে কে চানা বাবা বাদ হাম ওয়া হাম অর দ নি কা সঙ্গি ওয়া পুরে কত কা বাই ওয়া
0: আচ্ছা পূর্তি তে কি আবেন নিয়া কা জি বেন আবেন নেন জরং দ চিলকেন বাবা কো বেন চাস ওয়া কাডা
1: আলিং দ না দ হাইব্রিড বাবা কো গলিং চাস তরা দন এক রে উসকে বাদ দন দূরে না হাইব্রিড বাবা কে মাধ্যম সাইড ওয়ালা জো কি আলিং 120 দিন ওয়ালা লিং রোয়া কাডা ওন্ডো মিডো 90 দিন ওয়ালা লিং পড়া কাডা নে না তসিং এ তলিং শুরু কিডা
0: ইয়া ইয়া
1: হ্যাঁ
0: এন্ড দ নেন রে আবেন ওতে কো দ উরি কিডা কোতে বেন লসটা কাডা চি চিন ট্রাক্টর কোতে
1: সাবিন ওতে ট্রাক্টর তলিং সি কে তলিং লটু উতডা ন্ডো বুদার কলিং এম কে তলিং রেডি ঠিক তডে এনে তে গামারে আর আসরারে মিনালিং কা গামা কা গামা তন্ত নাদ মাসিন তলিং পটাই তনে ইনেতে মাসিনতে পড়াই কেতনে থিসিং এতলিং রোয়া শুরু কিডে
0: আচ্ছা আচ্ছা এসো রাস্তা রে একা জি এন্ড দো আবু চাসে আগিয়া কো পড়াকো কো তিয়ার শিক্ষা কা ইনেতে জান জিতান পার্টি করে জুকা না কা কো দিয়ান কে রে এস পুরে তিয়ারে কেন পড়া লস্কান হবাওয়া এস মুশকিল তে বো তিয়ার তে আনে তে কাবুর ওয়া সময় রে উচিত সময় রে কাবুর ওয়া এন্ড দো উন্নত কিসম রে বাবা পড়াই তে রো লাপা কো মান কা নামোয়া নেন বিষয়ের আবেন চাষে আগিয়া কো লাগে চিনা কাজে কোতে আবেন সান
1: আচ্ছা চাষে আগিয়া কো আবু দো নেনা দো না দো সেরমে ভরসা মিনা বুয়ে এনতে যাদি জোকা জোকা রইও সাথে মা বুয়ে একদম বাবা কো রোয়াইত তবে পে আঞ্জা আগে লসডিত তবে পে রোয়াইত তবে পে একদম নামে গিয়া চানা ইমিন দো তোরং কায় ভাগে রঙ্গা তবুয়ে ইনামেনতে আবু আগিয়া কো চাষি আগিয়া কো সাবিন পড়া সময় রে রোয়ায় কা অন্ড সাবিন ওতে সময় রে শিখা সাবিন ওতে সময় রে বদরে কা অন্ড কীটনাশক কো আখির তক গেলে বাবা তান তক কীটনাশক করিয়া কো ব্যবহার পে
2: চাষি বই হামেশি কো নিতে বন বড়ায় থেন ধান কে উন্নত কিসম এবং বিচড়ে কেছে লাগায় বিষয় ইতি কাতে নয় কে লেই থেন ব্লাস্টার পূর্তি তিকি নিয়ে গপন মরা তেম দেলা আর কাছা মাছ বলা হাজোগা আর আজম নয় লেগে নয় মিন বার জরুরি সন্দেশ
3: मान धन योजना मिलेगा।

0: নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্রের FM-এর 101.7 মেগাহার্জে। বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে ইতিহাসের পাতা থেকে আজকের বিশেষ অনুষ্ঠানের ডালি ভরিয়ে বাংলা সাতরাগ অনুষ্ঠানে মধুর বাণীর সুরে ছন্দে তালে আনন্দে উপভোগে শুরু করছি। পরিচালনার দায়িত্বে আছি আমি চম্পা বক্সী, সঙ্গে অন্য সাথী
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার। কবিতা, কবিতা আমার পরিবার, যাকে ছাড়া আমি সকালের খোলা জানালার মুক্ত বাতাস, সন্ধ্যের তারা চাঁদ, পূর্ণিমার মায়াবী টান কিছুই যে দেখতে পাই না। সেই কোন ছোটবেলাকার সাথী, বাবাকে বলতেন, বাবা আমাকে একটা কলম দেবে, যার কালি ফুরোয় না,

0: নিজের আমার একটা একেবারে নিজের কবিতার ঘর থাকবে। কবিতা আর কলমের সাথে যে পরিবার বাঁধা, ওই দেখছ বাবা, উঠোনের মাঝখানে ফুটেছে গেঁদা, কবিতা ঠিক ফুটিয়ে তুলবে শিরোনামে, না হয় মাঝখানে। জানো বাবা, মন খারাপ হলে মাকে চিঠি লিখে কতবার পাঠিয়েছি কবিতার হাত ধরে, ওই যে পূর্ণিমার মায়াবী চাঁদের দেশে। কবিতায় আমার পরিবার, কৃষ্ণচূড়ায় যখন লাল ফুলে ঠেকে ওঠে, বাতাস যখন পাগল দোলায়, টুপটাপ করে লাল ফুলেদের পাপড়ি ছড়ায়, মনের আঙিনায় আনন্দে আমি নেচে বেড়াই, হঠাৎ করে বৃষ্টি ঝরে যখন মাটির গন্ধ ছড়ায়, কবিতা গুছিয়ে বাঁকিয়ে এসব গন্ধ আলো আনন্দ সব তার ঘরে তুলে ধরে। কবিতার কত আছে রং, কত পাখা আছে, আছে মন কাড়ার সুরের ভঙ্গিমার বাণী। আমি কবিতাকে সেই ছোট্ট থেকেই চিনি, কবিতা কবিতা আমার পরিবার, নয় সে তো পর অন্তরের টানে, একান্তই আপনার ঘর। নমস্কার শ্রোতা বন্ধুরা, শিশুরা ফুলের মতো কোমল, তারা ঘর পরিবার এবং সমাজের ভবিষ্যৎ, তাদের কথা ভাবতে হবে। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের সুরা এবং তামাক সেবন একদমই চলবে না, কোনো অন্য ধরনের ঔষধ খাওয়া চলবে না। হবু বাচ্চার কথা ভেবে আপনাকে অনেক সুনিয়মে চলতে হবে, তা না হলে অনেক সময় বাচ্চার কিন্তু সেরিব্রাল পলসি হবার সম্ভাবনা থাকে। অন্তঃসত্ত্বা অবস্থায় মা যদি কোনো বিষাক্ত পদার্থ খান বা এমন ঔষধ খান যার ফলে কিন্তু বিষক্রিয়ার আশঙ্কা থাকে, তাই অন্তঃসত্ত্বা মায়েদের কাছে অনুরোধ, যতই জীবনে চাপ আসুক না কেন, সাময়িক আনন্দ বা মনোরঞ্জনের জন্য ভুলেও কিন্তু সুরা তামাক সেবন এগুলো কিন্তু একদম করবেন না। আচ্ছা তাপসী, ছাদ বাগান বর্তমানে কিন্তু বেশ জনপ্রিয়, তাই নয় কি?
1: নিশ্চয়ই,
0: এতে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে। বর্তমানে প্রায় সবার ফ্ল্যাট বাড়িতে থাকেন, তারা ব্যালকনিতেই ছাদ বাগানের স্বাদ নেন, মন্দ নয়। সকাল হলে চোখ দুটি খোঁজে আজকের টবের গাছে কি ফুল ফুটল, লঙ্কা গাছে কটা লঙ্কা হলো, লেবু গাছে কটা লেবু হলো, এই বিচরণ চলে বেশ ভালোই লাগে। ব্যস্ত জীবনে মানুষের সময় অল্প, তাই মাটির ব্যবস্থা রাখতে হবে, বড় বড় টব পাত্রে মাটিকে চাষের উপযোগী করে তুলতে হবে, আর সময় মতো যত্ন নেওয়া, জল দেয়া, সার দেয়া এগুলো করতে হবে। এখন তবে একটু গরম, সামনেই বর্ষা আসছে, লাগান না মনের মতো গাছ। আর তাই বলি যে দ্রুত কিন্তু অঙ্কুরোদ্গমনের জন্য ছোট ছোট করে নারকেলের পাতা কিংবা নারকেলের ছোবা নেবেন, জল মাটির সঙ্গে ওগুলো মিলে থাকলে আর্দ্রতা বজায় থাকে আর বীজ অঙ্কুরোদ্গমন খুব তাড়াতাড়ি হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজ 2 জুন ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে। ভারতে গণিকাবৃত্তির

ইতিহাস কিন্তু হাজারো সাল পুরানো। কখনো সমাজে এর সম্মান মিলেছে, কখনো একে অপরাধ হিসাবে মানা হয়েছে। তবে ভারতে গণিকাবৃত্তির শুরুটা কখন হয়েছিল বা কেমন করে হয়েছিল, এ আজকের পরিস্থিতি বা কী, আসুন না একটু আমরা জেনে নিই। প্রাচীনকালে গণিকেরা শুধুমাত্র মনোরঞ্জনের মহিলাই কিন্তু ছিল না, বরং এরা সমাজের উচ্চবর্গের মহত্ত্বপূর্ণ অংশ বা হিজড়া ছিল। আর তারা কেবল শুধু মনোরঞ্জন করত না, বরং এরা রাজনীতি এবং কূটনীতির মামলাতেও পরামর্শদাতার ভূমিকা পালন করত। গণিকাদের আশ্রয়স্থল কলা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। এই গণিকাদের উল্লেখ আমাদের প্রাচীন গ্রন্থ এবং সাহিত্যেও কিন্তু মেলে। সংস্কৃত সাহিত্যে গণিকারা উচ্চশিক্ষিত ও কলাতে নিপুণতার কিন্তু উল্লেখ পাওয়া যায়। সামাজিক সাংস্কৃতিক বিকাশে এদের মহত্ত্বপূর্ণ ভূমিকাও কিন্তু রয়েছে। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের চর্চার বিষয় প্রধানমন্ত্রী মিশন বাৎসল্যের অন্তর্গত ফস্টার কেয়ার যোজনা। আমাদের জেলায় এমন বহু বাচ্চা আছে যাদের মাতা পিতা নেই, অথবা মাতা পিতা আছে অথচ সেই বাচ্চাদের যত্ন দায়িত্ব তারা নিতে পারেন না। এমন বাচ্চাদের আপনি কিন্তু দত্তক নিতে পারেন, যেটা সরকার দ্বারা মিশন বাৎসল্যের অন্তর্গত ফস্টার কেয়ার যোজনার দ্বারা। একে কিন্তু পালন পিতামাতা বা পালন পোষণ বা দেখভাল দেখরেখ যোজনাও বলা যেতে পারে। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পালন পোষণ দেখরেখ যোজনার সুবিধা পেতে পারেন। যদি আপনি কোনো বাচ্চার জীবনে খুশি আনতে চান, তাহলে কিন্তু পালক মাতা পিতাকে আপনার যোগদানও দিতে পারেন। পালক পিতামাতার আয়ু দুজনের মিলে 115 বছরের মধ্যে হতে হবে। পালক মাতা পিতা হতে চাইলে আয়ু কমপক্ষে 35 বছর হতে হবে। পালক মাতা পিতাকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। পরিবার প্রত্যেক বাচ্চারই কিন্তু অধিকার। পালক পিতামাতা যাদের প্রয়োজন আছে তাদের পরিবারকে সরকার এই যোজনার দ্বারা মাসিক 4000 টাকার আর্থিক সাহায্য প্রদান করবেন। আপনি যদি পশ্চিম সিংভূম জেলার নিবাসী হন, তাহলে আপনার কাছে মুখিয়া দ্বারা প্রমাণিত পত্র, পুলিশ স্টেশন থেকে অথবা প্রজ্ঞা কেন্দ্র থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের প্রয়োজন আছে। তবে কোনো পুরুষকে কিন্তু কন্যা বাচ্চা দত্তক দেয়া হবে না। অতিরিক্ত কিছু জানকারির জন্য সম্পর্ক করুন এই নম্বরে 9955131364 অথবা 9090700489। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর 90 বছরে পা দিতে চলেছে। আকাশবাণীর 90 বছরের পূর্ণ লগ্নে ভারতবর্ষের বিকাশে তার ভূমিকা এক মহত্ত্বপূর্ণ অবদান। আকাশবাণী ভারতের সবচেয়ে বড় পাবলিক সার্ভিস ব্রডকাস্ট। 1936 সাল

বিষয়ে বিশেষ ধ্যান রেখেই আকাশবাণীর কার্যক্রম নির্মাণ করা হয়। আকাশবাণী একটা বড় মঞ্চ, যুববাণী, টক শো, সঙ্গীত আকাশবাণীতে প্রসারিত হয়। এছাড়া 90-এর দশকে ফোন ইন কার্যক্রম শুরু হয়। এর দ্বারা যে কোনো শ্রোতা ঘরে বসেই ফোনের দ্বারা যে কোনো বিশেষ প্রশ্নের জবাব পাওয়ার মঞ্চ হয়ে দাঁড়ায় এবং কৃষকদের, ছাত্রদের জ্ঞানের বিষয়ে বিশেষ সুবিধা পাওয়ার মঞ্চ কিন্তু আকাশবাণী। স্বাস্থ্য বিষয়ে সুবিধা পাওয়া যায় আকাশবাণী থেকে। বিভিন্ন নাটক, কবিতা, গানের সরাসরি প্রসারণ করা হয় এই আকাশবাণীর দ্বারা। আকাশবাণীতে বাংলা, হিন্দি, ইংরাজি, সাঁওতালি প্রায় 19টি ভাষায় এই প্রোগ্রাম হয়ে থাকে। ওল্ড ইজ গোল্ড রেডিও, রেডিও শুনবার জন্য কোথাও থামতে হয় না, কাজ থেকে বিরত থাকতে হয় না। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমরা নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসব। শ্রোতা বন্ধু, এই ফাঁকে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত, আসুন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।
1: স্থাপনা দিবস, প্রত্যেক রাজ্যেরই একটা স্থাপনা দিবস রয়েছে। তেমনি আজ হলো তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর 2রা জুন এটি উদযাপিত হয়। 2014 সালের এই দিনেই ভারতের 19তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে তেলেঙ্গানা। দীর্ঘ কয়েক দশকের আন্দোলন এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি টিআরএসের নেতৃত্বে চলা গণসংগ্রামের ফসল এই রাজ্য। তৎকালীন অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টি জেলা নিয়েই এই নতুন রাজ্য গঠিত হয়েছিল। তেলেঙ্গানা রাজ্যের ইতিহাস, গঠন প্রক্রিয়া, সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাৎপর্য সম্বন্ধে একটু চর্চা করা যাক। প্রথমত হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। তেলেঙ্গানার ইতিহাস বহু প্রাচীন এবং সমৃদ্ধ। এটি এক সময় মৌর্য, সাতবাহন, কাকতীয়, কুতুব শাহী এবং হায়দ্রাবাদের নিজামদের শাসনাধীন ছিল। 1948 সালে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের অধীনে তেলেগু ভাষা অঞ্চলগুলোকে একত্রিত করে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হয়েছিল। কিন্তু তেলেঙ্গানার মানুষের অভিযোগ ছিল যে নতুন রাজ্যের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অঞ্চলটি তীব্রভাবে অবহেলিত হচ্ছিল। দ্বিতীয়ত হলো পৃথক রাজ্যের জন্য আন্দোলন। তেলেঙ্গানায় পৃথক রাজ্যের দাবি বহু পুরনো। 1969 সালে একটি তীব্র আন্দোলন শুরু হয়েছিল যা জয় তেলেঙ্গানা আন্দোলন নামে পরিচিত। এরপর 2000-এর দশকে চন্দ্রশেখর রাও এর নেতৃত্বে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি গঠিত হয় এবং আন্দোলন নতুন গতি পায়। দীর্ঘ অনশন, বিক্ষোভ এবং রাজনৈতিক আলোচনার পর 2013 সালের জুলাই মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও কেন্দ্রীয় সরকার পৃথক তেলেঙ্গানা গঠনের অনুমোদন দেয়। তৃতীয়ত হলো রাজ্য গঠনে আনুষ্ঠানিকতা। 2014 সালে ফেব্রুয়ারি মাসে ভারতের সংসদে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 পাশ হয়। পয়লা মার্চ রাষ্ট্রপতি অনুমোদন দিলে 2রা জুন 2014 তারিখে আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য হিসাবে যাত্রা শুরু করে। হায়দ্রাবাদকে 10 বছরের জন্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী করা হয়, যার পর এটি কেবলমাত্র তেলেঙ্গানার রাজধানী হিসাবে নির্ধারিত হয়। ভৌগোলিক অবস্থান বললে তেলেঙ্গানা ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এর উত্তরে মহারাষ্ট্র, উত্তর পূর্বে ছত্তিশগড়, পূর্ব ও দক্ষিণে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমে কর্ণাটক রাজ্য অবস্থিত। রাজ্যের প্রধান নদী হল গোদাবরী এবং কৃষ্ণা, যা এখানকার কৃষি ব্যবস্থার মূল ভিত্তি। অর্থনৈতিক এবং উন্নয়ন বললে তেলেঙ্গানা ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ একটি প্রধান তথ্য প্রযুক্তি এবং বায়োটেকনোলজি হাব, যা সাইবারাবাদ নামেও পরিচিত। তথ্য প্রযুক্তি ছাড়াও ঔষধ শিল্প, মহাকাশ গবেষণা এবং পর্যটন এখানকার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। মিশন ভাগীরথী, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং মিশন কাকতীয়, হ্রদ ও জলাশয় পুনরুদ্ধারের মতো প্রকল্পগুলো রাজ্যের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে। সংস্কৃতি ও উৎসব বলতে গেলে তেলেঙ্গানার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং অনন্য। এখানকার প্রধান উৎসবগুলো যদি বলা যায়, বাথুক কাম্মা, এটি ফুলের উৎসব যা শরৎকালে মহালয়া অমাবস্যা থেকে দুর্গাপূজা পর্যন্ত পালিত হয়। নারীরা ফুল দিয়ে সুন্দর পিরামিড তৈরি করে পূজা করেন। বোনাম, আষাঢ় মাসে দেবী কালীর সম্মানে এই উৎসব পালিত হয়। নারীরা মাটির পাত্রে ভোগ বা বোনাম নিয়ে মন্দিরে যান। সমক্কা, সারা লাম্মা যাত্রা, এটি মেদারাম গ্রামে অনুষ্ঠিত হয় এবং এটি বিশ্বের বৃহত্তম উপজাতীয় উৎসবগুলির মধ্যে একটি। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস এবং এর ইতিহাস সম্পর্কে যদি বলা যায়, এই সমৃদ্ধ সাংস্কৃতিক উৎসব বাথুকান্না সম্বন্ধে পড়ার যোগ্য। হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থান চারমিনার সম্পর্কে বিস্তারিত দেখতে পাওয়া যায়। তেলেঙ্গানা সংস্কৃতির ইতিহাস বা অন্য কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কেও জানা যাচ্ছে। বিখ্যাত পর্যটন স্থান বললে তেলেঙ্গানা দেখার মতো অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান রয়েছে। উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে বলা যায় হায়দ্রাবাদ, চারমিনার, গোলকোন্ডা দুর্গ, সালার জং মিউজিয়াম এবং হুসেন সাগর হ্রদ। ওয়ারাঙ্গল হাজার স্তম্ভের মন্দির এবং রামাপ্পা মন্দির, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। নাগার্জুন সাগর, কৃষ্ণা নদীর ওপর বাঁধ এবং নাগার্জুন কুন্ডা বৌদ্ধ তীর্থক্ষেত্র। প্রতিষ্ঠা দিবসে যদি তাৎপর্য বলা যায়, তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস রাজ্যবাসীর জন্য অত্যন্ত আবেগের এবং আনন্দের। দুসরা জুন সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুল উৎসব উদ্দীপনার সাথে দিনটি পালিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্যারেড এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়। এটি তেলেঙ্গানার মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং বিজয়ের প্রতীক।
0: শ্রোতা বন্ধু, প্রত্যেক নারী, সুস্থ নারী, পরিবার এবং সমাজকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। তাই নারীদের কাছে অনুরোধ, নিজের যত্ন নিন, নিজের মনের কথা শুনুন। আজকের মতো বাংলা সাতরঙ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিচালনায় আজ আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার।